0: हेलो,
1: हेलो।
0: आज्ञा नमस्कार। आकाशवाणी संबलपुर
1: नमस्कार, हाँ राम,
0: आमर कार्यक्रम के आपन को स्वागत जनाउछु।
1: बहुत बहुत
0: कौन
1: धन्यवाद।
0: आपन किए आर केनो कहूछन, आमर श्रोता मान को भी आमे जणै देमा।
1: दलगोविंद मिश्र, सुले गाँ किरमरा ब्लॉक, झारसुगुड़ा जिला।
0: आज्ञा, आपन त आमर नियमित श्रोता अन।
1: हाँ, नियमित शुणुछ मैडम, नियमित कॉल भी करूछ।
0: हाँ,
1: আজি এটা 97 57 থর নম্বর থেকে ফোনটা উঠালে, মোর রিংটা 57 থর রিং।
0: 97 কি 57 থর?
1: হ্যাঁ,
0: আজ্ঞা, হ্যাঁ
1: 57 থর রিং হয়েছে। কল করবা তো আপন হিসাব করি বলুন, কেতটা কল হিত আজি
0: হেটা তো
1: 850 নু ধরি করি, 850 নু ধরি 940 টা করে হিসাব
0: হেটা
1: করি
0: হিসাব
1: বলুন।
0: নাই না বলুন, যা হো ফোনটা লাগি গলে হেটা বড় কথা নাই কে।
1: হ্যাঁ
0: ঠিক আছে, বেলে কেন গীতটা শুনবে?
1: এটা জোড়ি নম্বর ওয়ান র অন্ডে কা ফন্ডা।
0: জোড়ি নম্বর ওয়ান অন্ডে কা ফন্ডা। হ্যাঁ, বেলে গীতটা কাহা কাহাকে ডেডিকেট করমা?
1: গীতা ডেডিকেট করমা মোর মিসেস দীপাঞ্জলি মিশ্র, তারপরে মোর দাদা বিহারী লাল বই, তারপরে মোর আউ গোটে দাদা আছেন মোহন পালি র কেশরী মোহন পালি, মুরলী প্রসাদ কর, তারপরে মোর মামু সুবল সাহু পহন্দি বিজেপুর, তারপরে উপেন্দ্র সুনা উকিল প্রধান, তারপরে ক্ষীরোদ ক্ষীরোদ কুবাপড়া, গণেশ পন্ডা, গোবিন্দ মেহের, তারপরে চিত্রসেন সবর জগন্নাথপুর, কর্মসানী সাউ চেরঙ্গামুন্ডি, জয়শঙ্কর এটা রাধাকান্ত ভোই, পঙ্কজ মিশ্র জয়পুর, নাগুপাত্র কলাহান্ডি, পরমানন্দ কিষান, দীক্ষা গোপাল, তারপরে বিশ্বনাথ মেহের, ভক্তচরণ ভোই, তারপরে যশবন্ত পাইক, মুরলী প্রসাদ কর, মুরলী মেহের, তারপরে এগুলা আমার রাধাকান্ত ভোই, তারপরে আমার মোর সোলা প্রশান্ত কুমার দাস, তাঁকর স্ত্রী লিলি দাস, আউ স্বর্ণপ্রভা কর, আউ হরেশ বরুয়া, যেতকি বি শুনল সমস্ত শ্রোতা বন্ধু। কিন্তু টিকে ম্যাডাম আরে কাহ কথা কি যে আমার মানে সমস্তঙ্কর এটা গীতটা শুনবার শুনাবার উদ্দেশ্য হচ্ছে, আজিকালি বহুত অন্ধার ফন্ডা হচ্ছে, সমস্তে টিকে মানে দেখি চলি করি মানে কেমসি বি হিসাবে বিচার করবার আগুন কি করবার আগুন টিকে বিচার করি করবার কথা, কারণ কি বহুত ঝোলমাল চলুছে।
0: হ্যাঁ, হেটা তো আয়,
1: তো সেটি লাগি গীতটা শোনাবার উদ্দেশ্য আছে। আর ভগবান সমস্তঙ্কর চলা পথরে পুষ্পবৃষ্টি করু, সমস্তঙ্কর ভগবান মঙ্গল করু, রাধাকান্ত কে গোটে ভাল গোটে ঝিউটে মিলু ম্যাডাম, এটা গোটে ভগবান প্রার্থনা আছে, তাঙ্কর গোটে
0: বড়িয়া বার্তাটা
1: গাদে এটা
0: দিলে।
1: রয়েছে।
0: হ্যাঁ, আপন যেন বার্তাটা দেইছন তাঙ্কর নিকে নিহাতি ভাবে পৌঁছে যাও আমার কেন্দ্র মাধ্যমরু।
1: ঠিক আছে
0: বেলে
1: ম্যাডাম,
0: আপনকর ই পছন্দরটা পছন্দর গীতটা কে আপনকর পরিবার সমস্ত সমস্তঙ্কর সঙ্গে শুনি নুন মিশি করি।
1: দেখি যাচ্ছেন শ্রোতা বন্ধু, সমস্ত যা যা
0: হ্যাঁ,
1: লাগাম
0: সব
1: নিয়ে
0: শ্রোতা মানুষ আমি ডেডিকেট করে দেবছ এই গীতটা।
1: ঠিক আছে ধন্যবাদ।

এদ্র শুনুন তত্তে মো রাণ সিনমানু ই গীতটা গীতটাকে গাইছেন বিভূ কিশোর, লিখেছেন নির্মল নায়ক আর সঙ্গীতটি সজিয়েছেন মলয় মিশ্রম।

ইহাদে চালন শুনমা টিকে খরা টিকে ছাই সিনমানু এই গীতটা গীতটাকে গাইছন লিখিছন আর সঙ্গীতে সজাইছন বিশ্বস্বরূপ মহাপাত্র।

শ্রোতা বন্ধু, ইন শেষ হল ওড়িয়া সিনেমা গীতর কার্যক্রম আকাশবাণী সম্বলপুর। আপনার কার্যক্রম শুনুছন মিডিয়াম ওয়েভ 317.5 মিটার, 945 কিলো হর্জ আর এফএম 101 মেগাহর্জ। শ্রোতা বন্ধু, আপনার আমার কার্যক্রম কি নিউজ অন এআইআর মোবাইল আপ্লিকেশন মাধ্যম থেভিল শুনে পারবে। তো আসুন ইহাদে মূল কর্মা হিন্দি সিনেমা গীতর কার্যক্রম। শ্রোতা বন্ধু, আজি আপনার শুনবে গুটে।

সিনেমা গীত ক্রম থি আশিকি সিনেমার গীত গীত মানকু লেখিছন সমীর, সঙ্গীত থি সজাইছন নদীম শ্রবণ। কার্যক্রম পহলা গীতকে শুনুন কণ্ঠশিল্পী অনুরাধা পড়ুয়াল আর কুমার সানু।

শ্রোতাবন্ধু আপন মানে শুনুছন গোটে সিনেমা গীত ক্রম থি আশিকি সিনেমার গীত গীত মানক লিখিছন সমীর সঙ্গীত থি সজাইছন নদীম শ্রবণ এহাদে শুনুন কুমার সানুঙ্কর কণ্ঠ থি গীতটা।

শ্রোতা বন্ধু, ইনো শেষ হলো সম্বলপুরী গীতর কার্যক্রম ভক্তির লহর। ইতি আজ আপন মানে শুনলে নবীন কিশোর আচার্য, দিলীপ কুমার সোনা আর ধরণীধর পণ্ডাঙ্কর কণ্ঠতে কিছু গীত লেখিলে ডোলগোবিন্দ বিশি, মোহন সাহু, লাল রত্নাকর সিং আর প্রভাকর পাণিগ্রাহী। আকাশবাণী সম্বলপুর আপন মানে কার্যক্রম শুনুছন মিডিয়াম ওয়েব 317.5 মিটার, 945 কিলোহর্জ আর এফএম 101 মেগাহর্জ থি। শ্রোতা বন্ধু, আপন মানে আমার কার্যক্রম কে নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ্লিকেশন মাধ্যম থি ভিল শুনি পারবে। তো আসুন ইহাদে মূল কর্মা হিন্দি সিনেমা গীতর কার্যক্রম খুলা ঝরকা।

শ্রোতাবন্ধু, কার্যক্রমের পহলা গীতকে শুনুন। অ্যানিবডি ক্যান ডান্স সিনেমা নু লিখিছেন সচিন জিগর, সঙ্গীত সজাইছেন সচিন জিগর, কণ্ঠশিল্পী হার্ডি কর।

শ্রোতাবন্ধু, ইহাদে শুনুন আশিকি টু সিনেমা নই গীতটা। গাইছন পলক মুচ্ছল আর অরিজিৎ সিং, লিখিছেন ইরশাদ কামিল, সঙ্গীতটি সাজাইছেন মিথুন।

শ্রোতাবন্ধু ইহাদে শুনুন শান আর শান্তনু মৈত্রঙ্কর কণ্ঠ থেকে গীতটা লিখেছেন অভিজিৎ যোশী, সিনেমা থ্রি ইডিয়ট, সঙ্গীত সাজাইছেন শান্তনু মৈত্র।

শ্রোতা বন্ধু, বর্ষা মাস আসিগলান, চারিআডে শাগুয়া সুন্দর গছ, চাষির মুহে হসি আও ছুয়া মানকর মন ভিতরে খুশি। কিন্তু ই বর্ষা সঙ্গে কিছি বিপদ বি আইসি আমার জীবনতে, সেথিলাগি আমে কিছি জরুরি সতর্কতা নেবার কথা আর সেসব কথা কি জানবার কথা। যদি বিজলি ঘড়ঘড়ি হচ্ছে বেলে হে সময়াথি গছ তলে ঠিয়া নাই হেবে, রাস্তা থি যদি পায়ন জমিছে বেলে আপন হড়বড়ি হেকরি নাই চালবে কি গাড়ি গলে নাই চলাবে, হেই থেই পারে সেনো নলা থিবা আও আপনকর গোড় সে ভিতরে ঢুকি যাবা, সেতিলাগি এসব সতর্কতাকে ধ্যান রখবে। শ্রোতা বন্ধু, ইহাদে শুনুন টু স্টেটস সিনেমানু বেনি দয়ালকর কণ্ঠ থি গীতটা, লিখিছেন অমিতাভ ভট্টাচার্য, সঙ্গীত সজাইছেন শঙ্কর এহসান লয়।

0: শ্রোতাবন্ধু, আপনার চিঠি পাইছ কার্যক্রমে। আজ আপনার পঠাই চিঠি সবুক এই কার্যক্রমে উপস্থিত অনেক অভিষেক মিশ্র,
1: নমস্কার।
0: তবে দেখলে কুকু শ্রোতাবন্ধু মানে চিঠি পঠাই এবং কোণ লিখিছেন সে
1: কার্যক্রমের প্রথম চিঠি লিখিছেন পড়া বিজেপুর জেলা বরগড়ু সেবারাম মেহের। সে লিখিছেন সর্বপ্রথমে মোর নমস্কার গ্রহণ করবে। গত 27 তারিখ শনিবার সাপ্তাহিক সাহিত্য পত্রিকা সৃজনিকারে প্রচার করে কথেনকার জীবন বল্লভ ষড়ঙ্গী কথেন ও তাঁক সহিত সাক্ষাৎকার এথিরু তাঁকর জীবনী বিষয়ে অনেক কিছু জাণিহেলা তাঁকু অশেষ ধন্যবাদ জনাই দেবে বলে সে লিখিছেন। এবং 29 জুন সোমবার দিন লোকগীত কার্যক্রমে প্রচার করে পালা পুরাণ বিষয়বস্তু উপরে আধারিত হয়েথার বহুত মনছুঁয়া হয়েছিল বলে সে লিখিছেন। তেণু পরিবেশন করে খগেশ্বর বারিক ও তাঁর সাথী মানুষ সে অশেষ ধন্যবাদ জনাই দেবে বলে লিখিছেন। তাঁকর গোটে মতামত বি রয়েছে, লাইভ ফোন ইন হ্যালো অনুরোধ কার্যক্রম শনিবার ও রবিবার দিনরে জনে জনে শ্রোতা দুই দিন ফোন করছেন, যা ফলরে নয়া নয়া শ্রোতা সামিল হয়ে পু না, দয়া করে শ্রোতা কুহতু এপরি করবে না। তাঁকর আগে চিঠি অছি, গত 28 তারিখ কৃষি সংসার কার্যক্রমে প্রচার করে সঙ্গীত রূপক বেশ মনছুঁয়া ও শিক্ষণীয় হয়েছিল, তেণু পরিবেশন করে কলাকার ধন্যবাদ জনাই দেবে সে লিখিছেন। এবং আসন্তা রথযাত্রা এবর্ষ কণ কণ কার্যক্রম রাখছেন সূচনা দেবে বলে সে লিখিছেন।
0: প্রথমে তো আমি ধন্যবাদ দেব শ্রোতা বন্ধু এইপাই যে আপন মানে কার্যক্রম শুণুচ্ছেন এবং চিঠি মধ্যে লিখুছেন। চিঠি আপনার উল্লেখ করেছেন যে সৃজনিকা কার্যক্রম সম্পর্কে, তাপরে কৃষি সংসার কার্যক্রম সম্পর্কে এবং লোকগীত সম্পর্কে কার্যক্রম সবু ভাল হচ্ছে বলে আপনার উল্লেখ করেছেন এবং ধন্যবাদ মধ্যে জনাইছেন। এইটি আপনার জনাইতিবা ধন্যবাদ সম্পৃক্ত ব্যক্তিবিশেষক আমি জনাই দেছু। এবং আগে আপনার যা মতামত রয়েছে যে হ্যালো অনুরোধ কার্যক্রম, যা হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম, সেতিরে যে শ্রোতাবন্ধু মানে ফোন করছেন বারম্বার ফোন ন করি কি যদি অন্য মানুষ সুবিধা সুযোগ দিয়ে তাহলে নয়া নয়া শ্রোতা সামিল হয়ে পারে বলে দেখুন। শ্রোতাবন্ধু, এ আপনার নিজস্ব মত, কিন্তু আকাশবাণী সমস্ত উন্মুক্ত, সমস্তে সমস্ত মনপসন্দর গীত শুণবা অনুরোধ করে পে টেলিফোন করে পে এবং কাহি টেলিফোন আমি মনা করে।

শ্রোতাবন্ধু, কার্যক্রম শেষে শুনন্তু মোহাম্মদ ইকবাল ও নমিতা রানী পট্টনায়ক কণ্ঠের এই গীতটি, গীতিকার চিত্তরঞ্জন নায়ক।

প্রিয়া প্রিয়া মো প্রিয়া। শ্রোতা ভুণী, প্রত্যেক মানুষের জীবনের জনে না জনে প্রিয়া থাকে। সে হয়ে পারন্তি জীবনসাথী, প্রেমিকা, মা, ভৌণী, ঝিও, বন্ধু কিংবা এমিতি জনে ব্যক্তি যাহাঙ্ক উপস্থিতি আম জীবনকু সুন্দর করে দিয়ে। প্রিয়া, প্রিয়া কেবল গোটিয়ে না নুহে, এহা এক অনুভব, এক ভাবনা, এক সম্পর্কর গভীরতা। আপনঙ্ক জীবনরে এমিতি কি অছন্তি কি যাহাঙ্কু মনে পড়িলে মুহরে অজানতে হস আসি যায়? সেই হস হি হেউছি সত প্রেমর পরিচয়। তাহলে আসন্তু শুনিবা এই

শ্রোতা ভৌণী, প্রিয়া শব্দটি শুনিলে মনরে এক অলগা অনুভূতি জাগ্রত হুয়ে। প্রিয়া মানে কেবল প্রেমিকা নহে, যিয়ে আম মনর সবুঠারু নিকটতম, যাহা পাখরে আমি নির্ভয়রে মনর কথা কইপারু, সেহি আমার প্রিয়া। জীবনের এমিতি কিছু লোক থাকে যাহাঙ্ক উপস্থিতি আম দিনকু উজ্জ্বল করে দিয়ে। সেমানঙ্কর গোটিয়ে হস, গোটিয়ে ফোন কল, গোটিয়ে ছোট সন্দেশ মধ্যে মনকু অপার খুশিরে ভরি দিয়ে। সেই লোকটি হি আমার প্রিয়া। প্রিয়া সহ সম্পর্ক কেবল ভালো পাইবারে নহে, বরং বিশ্বাস, সম্মান, ধৈর্য ও পরস্পরকু বুঝিবারে গড়ি উঠে। যে সম্পর্কের অহংকার কম ও আপনাপণর অধিক, সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হুয়ে, এবং সেই আমার প্রিয়া। শ্রোতা ভৌণী, শুণন্তু চিত্তরঞ্জন জেনাঙ্ক কণ্ঠরে সিন্দুর বিন্দু কথাচিত্রর এই গীতটি, গীতিকার ও সঙ্গীত নির্দেশনা প্রফুল্ল কর।

0: এরা খাতের আলী যে যেন গুঠি নাম সাংস্কৃতিক কার্যক্রম গুঠি কামালার গুঠি বড়ে বড়ে কলাকার গুঠিয়ার নামে এরদাত যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: জামার হি দিল নু রস মালারি একাশ কি দিল নু রস তুলে না আজকে ভি আজকে হাটানা বালা লোক মনে আছে
0: ঠিক
1: মা হাটানা
0: হ্যাঁ হ্যাঁ
1: আজ তো লাক্কা রস আর
0: হ্যাঁ হ্যাঁ
1: চলি কি চলি আর
0: হ্যাঁ

শ্রোতাবন্ধু, এথর শুনন্তু ইশ্ক কথাচিত্রু উদিত নারায়ণ এবং বিভা শর্মাঙ্ক কণ্ঠের এই গীতটি গীতিকার জাভেদ আখতার, সঙ্গীত নির্দেশনা অন্নু মল্লিক।

0: हेलो,
1: हेलो,
0: आज्ञा नमस्कार। आकाशवाणी सम्बलपुर,
1: नमस्कार। हाँ राम,
0: आमर कार्यक्रम के आपन को स्वागत जनाउछु।
1: बहुत बहुत
0: कौन
1: धन्यवाद।
0: आपन किए आर केनो कहूछन, आमर श्रोता मान को भी आमे जणै देमा।
1: दलगोविंद मिश्र, सुलेगा किरमरा ब्लॉक, झारसुगुड़ा जिला।
0: आज्ञा, आपन तो आमर नियमित श्रोता अन।
1: हाँ, नियमित शुणुछु मैडम, नियमित कॉल भी करुछु।
0: हाँ
1: আজি এটা 97 57 থর নম্বর থেকে ফোনটা উঠালে, মোর
0: সত্তানব্বই
1: রিংটা 57 থর রিং হয়ে,
0: সত্তানব্বই কি সত্তাবন থর।
1: হ্যাঁ
0: আজ্ঞা, হ্যাঁ
1: 57 থর রিং হয়েছে। কল করবাটা আপন হিসাব করিব কোন কতটা কল হিত আজি,
0: এটা তো
1: আট
0: হিসাব,
1: পঞ্চাশ নু ধরি করি, আট পঞ্চাশ নু ধরি 9:40 টাকা হিসাব
0: এটা
1: করি করব।
0: হিসাব নাই না বলুন, যা হোক ফোনটা লাগি গলে এটা বড় কথা নাই কে।
1: হ্যাঁ
0: ঠিক আছে, বেলে কেন গীতটা শুনবে?
1: এটা জোড়ি নম্বর ওয়ান র অন্ডে কা ফন্ডা।
0: জোড়ি নম্বর ওয়ান অন্ডে কা ফন্ডা। হ্যাঁ, বেলে গীতটা কাহা কাহাকে ডেডিকেট করবা?
1: গীতা ডেডিকেট।

0: মোর মিসে দীপাঞ্জলি মিশ্র, তারপরে মোর দাদা বিহারী লাল বই, তারপরে মোর আউটে দাদা আছেন মোহনপালি কেশরি মোহনপালি মুরলী প্রসাদ কর, তারপরে মোর মামু সুবল সাহু পহন্দি বিজেপুর, তারপরে উপেন্দ্র সোনা উকিল প্রধান, তারপরে ক্ষীরদ ক্ষীরদ কুবাপড়া গণেশ পন্ডা গোবিন্দ মেহের, তারপরে চিত্রসেন সবর জগন্নাথপুর কর্মসানী সাউ তেরঙ্গামুন্ডি জয়শঙ্কর ইটা রাধাকান্ত ভোই পঙ্কজ মিশ্র জয়পুর নাগুপাত্র কলাহান্ডি পরমানন্দ কিষান দীক্ষা গোপাল, তারপরে বিশ্বনাথ মেহের ভক্তচরণ ভোই, তারপরে যশবন্ত পাইক মুরলী প্রসাদ কর মুরলী মেহের, তারপরে এইলা আমার রাধাকান্ত ভোই, তারপরে আমার মোর সোলা প্রশান্ত কুমার দাস তাঁকর স্ত্রী লিলি দাস আউ স্বর্ণপ্রভা কর আউ হরেশ পড়ুয়া যেতকি বি সুন্দর সমস্ত শ্রোতা বন্ধু। কিন্তু টিকে ম্যাডাম আর এটা কথা কি যে আমার মানে সমস্তঙ্কর এটা গীতটা শুনবার শুনাবার উদ্দেশ্য এটা হচ্ছে আজিকালি বহুত অন্ডার ফন্ডা হচ্ছে, সমস্তে টিকে মানে দেখি চলিকরি মানে কেউসি বি যেটা বিচার করবার আগুন কি করবার আগুন টিকে বিচার করি করবার কথা, কারণ কি বহুত জোলমাল চলুছে।
1: হ্যাঁ সেটা তো হ্যাঁ,
0: তো সেটির লাগি গীতটা শুনাবার উদ্দেশ্য হচ্ছে আউ ভগবান সমস্তঙ্কর চলাপথরে পুষ্পবৃষ্টি করু, সমস্তঙ্কর ভগবান মঙ্গল করু, রাধাকান্ত কে গুটে ভালো গুটে ঝিয়াটে মিলু ম্যাডাম, এটা গুটে ভগবান প্রার্থনা আছে তাঙ্কর গুটে
1: বড়িয়া বার্তাটা দিলে রইছে। হ্যাঁ আপন যেন বার্তাটা দেইছন তাঙ্কর নিকে নিহাতি ভাবে পৌঁছে যাও আমার কেন্দ্র মাধ্যম রু,
0: ঠিক আছে
1: বলে আপনকর ই পছন্দটা পছন্দর গীতটা কে আপনকর পরিবার সমস্ত সমস্তঙ্কর সঙ্গে শুনি নুন মিশে করি
0: দেখি যাচ্ছ
1: শ্রোতা বন্ধু সমস্ত যা যা লাগা নিয়ে আমি ডেডিকেট করে দেবো এই গীতটা,
0: ঠিক আছে ধন্যবাদ।

0: শ্রোতাবন্ধু বর্তমান শুনুন তো সম্বলপুরে মুখ্য সংবাদ।
1: আকাশবাণী সম্বলপুর মুখিয়া খবর সঙ্গে মুই বন্দিতা মিশ্র। রাজস্থান ও গুজরাটকে দিনকিয়া গস্থানে যাইকরি ভিন ভিন বিকাশমূলক প্রকল্পর লোকার্পণ ও শিলান্যাস কলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ই অবসরে সরকারঙ্কর ভিন ভিন বিভাগে নিযুক্তি পাইথিবার প্রায় 54,000 পিলা টুকেলকে নিযুক্তিপত্র বাঁটিলে প্রধানমন্ত্রী। সমবায় ক্ষেত্রে টান করবার আও ই বিষয়টি সচেতনতা সৃষ্টি করবার লক্ষ্য নেই আজ পালন করা যাচ্ছে আন্তর্জাতিক সমবায় দিবস। সরকার ও আন্দোলন করুথবা ডাক্তারমানকর ভিতরে হইছে আলোচনা, আন্দোলন হেলা স্থগিত। স্বামী বিবেকানন্দকর তিরোধান দিবস অবসরে দেশবাসী তাঙ্কু জনালে শ্রদ্ধাঞ্জলি। 2025-26 রবি ঋতুনে ধান সংগ্রহ করবার লক্ষ্য পূরণ হইছে কহিলে সমবায় মন্ত্রী। ধান কিনা সমিয়া ও বড়া নাই যায় বলি কহিলে মন্ত্রী শ্রী বড়সামন্ত। চলতি বরষ রাইজে সারর অভাব নাই রহে আউ সবু প্যাক্সনে পুরা মাত্রাতে ইউরিয়া সার মহজুদ রহিতবার সূচনা দেলে সমবায় মন্ত্রী। বিদ্যালয় ও গণশিক্ষা বিভাগ তরফু ওড়িশা শিক্ষা আইন 1969 আর শিক্ষা অধিকার আইন 2009 ভিন ভিন ধারাকে আধার করি করি রাইজে ঘরোই প্রাথমিক আর উচ্চ প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা ও পরিচালনা লাগি জারি হেলা নূয়া সংশোধিত নিয়মাবলী। পুরী শ্রীমন্দির অনসর ঘরে চতুর্ধামূর্তিঙ্কর চালিছে গুপ্ত সেবানীতি। আজি মহাপ্রভুমানকু লগা হেবা ফুলুরি তেল। আয়বা পুরী রথযাত্রাকে শৃঙ্খলিত আউ কেনসি প্রকার অঘটন নাই হেবার লাগি আজ পুরীনে পুলিশ মহানির্দেশক যোগেশ বাহাদুর খুরানিয়া ভিড় নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থা ও শ্রদ্ধালুমানকর সুরক্ষা নেইকরি গোটে বৈঠকটি করিছেন সমীক্ষা। নূয়াপড়া জিলানে সবু চাষীমানকর ধান ঘিনবার প্রতিশ্রুতি সেনর জিলাপাল দেলা উত্রু 100% চাষীঙ্কর শেষ হেলা আই স্ক্যান প্রক্রিয়া। বৌদ্ধ জিলানে বনাচালিতবার স্বাস্থ্য প্রকল্পমানকর অগ্রগতি বাবদে জিলাপাল কলে সমীক্ষা। ভুবনেশ্বরে অনুষ্ঠিত উত্তর পূর্বাঞ্চল দৃষ্টিবাধিত ফুটবল প্রতিযোগিতা নে ওড়িশা মহিলা দল হাসল কলে স্বর্ণপদক আউ লঘুচা বলে রাজ্যের ভিন ভিন জায়গানে লাগি রয়েছে বর্ষা। এছনির মুখিয়া খবর ইন শেষ হল। এটার উত্তর মুখিয়া খবর শুনি পারবে সঞ্জর 6:05।
0: কার্যক্রম প্রসারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 317.5 মিটার তথা 945 কিলোহার্টজ যোগে। আপনমানে আমার কার্যক্রম মানুষ নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ সঙ্গে সঙ্গে এফএম 101 মেগাহার্টজ মধ্যে শুনিপারিবে। আরম্ভ করুছু লোকগীত কার্যক্রমরে ভাগবত মেলা পরিবেশন করছন্তি গোবিন্দ হোতা ও সাথী।
2: আনন্দে গ

শ্রোতা বন্ধু, এক সুস্থ সমাজ এবং সুখী পরিবার গঠনরে সহযোগ সবুঠু অধিক আবশ্যকীয় অঙ্গ অটে। কেবল মনুষ্য সমাজ নুহে, প্রকৃতি মধ্যে এর এক অন্য উদাহরণ সৃষ্টি করে। সূর্য, চন্দ্র, পবন, বর্ষা পরস্পর পরিপূরক হয়ে সৃষ্টির সন্তুলনকে রক্ষা করতে। প্রেম, স্নেহ, বিশ্বাস এবং ঐক্যর মূলদুয়া এই সহযোগ মাধ্যমে হি হয়ে। যুদ্ধক্ষেত্রে কেবেবি জনে সৈনিক একাকী দেশক রক্ষা করে পারে না। সেঠারে প্রত্যেক সৈনিক পরস্পর সহ কান্ধ মেলাই মাটি মাতৃকার সেবা ও সুরক্ষার দিনরাতি লাগি থাকে। তবে আসন্তু শ্রোতাবন্ধু, শুণবা এক সুমধুর গীত। কথাচিত্র লক্ষ্য, কণ্ঠশিল্পী শঙ্কর মহাদেবন, সোনু নিগম, কুণাল। সঙ্গীত শঙ্কর এহসান লয়।

শ্রোতাবন্ধু, যেতবে সহযোগর কথা আসে, আমদেশ ভারতবর্ষার আড় শক্তিশালী উদাহরণ এ পৃথিবী আউঠি না। আমদেশে নানা প্রকারের ভাষা, খাদ্য, পোশাক, ভিন্ন পর্বপর্বাণি এবং চালিচলন রয়েছে। কিন্তু এতে বিবিধতা সত্ত্বে আমি সমস্তে গোটিয়ে সূতার বাঁধি হয়েছু। এখন হি কুহযায় বিবিধতা মধ্যে একতা। তবে আসন্ত শ্রোতাবন্ধু, শুণবা এক গীত। কথাচিত্র পূরব আর পশ্চিম, কণ্ঠশিল্পী মহেন্দ্র কপুর, সঙ্গীত কল্যাণজী আনন্দজী, গীতরচনা ইন্দেওয়ার।

আকাশবাণী সম্বলপুর শ্রোতাবন্ধু বর্তমান শুণন্তু সফটওয়্যার কার্যক্রমরে স্তুতি চিন্তামণি সঙ্গীত নির্দেশনা প্রভুদত্ত প্রধান আলেখ্য প্রযোজনা প্রদীপ্ত শ্রীচন্দন।

0: আকাশবাণী সম্বলপুর আঞ্চলিক খবর পড়ুছন বন্দিতা মিশ্র জুহার। পহেলা মুখিয়া খবর, ওড়িশা গস্ততি আইবা 9 তারিখ দিন আইবে উপরাষ্ট্রপতি। গস্তকে নেইকরি মুখ্য শাসন সচিবঙ্ক অধ্যক্ষতাতি হেলা প্রস্তুতি বৈঠক। 2025-26 রবি ঋতুতি ধান ঘিনা লক্ষ্য পূরা হয়েছে কহিলে সমবায় মন্ত্রী। পুরী শ্রীমন্দির অনসর ঘরে চতুর্ধামূর্তিঙ্কর চালিছে গুপ্ত সেবা নীতি। আজ লাগি হেবা ফুলুরি তেল আউর লঘুচাপ প্রভাবটি রাইজে লাগি রয়েছে বর্ষা। সম্ভাব্য জরুরি পরিস্থিতিকে মোকাবিলা করবার লাগি প্রশাসনিক ব্যবস্থাকে সজাগ রহবারকে নির্দেশ দেলে রাজ্য সরকার। এথর পুরা খবর, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আইবা 9 তারিখ দিন ওড়িশা গস্ততে আসুচন। তাঁকর গস্তকে সফল আউ সুচারুভাবে সম্পন্ন করবার লাগি আজ ভুবনেশ্বর লোকসেবা ভবন মুখ্য শাসন সচিব অনুগর্গঙ্ক অধ্যক্ষতাতি রাজ্যস্তরীয় প্রস্তুতি বৈঠক হয়েছে। উপরাষ্ট্রপতিঙ্কর গস্ত সময়াতি সুরক্ষা প্রোটোকল, যা আস, চিকিৎসা, মৌলিক সুবিধা ও ভিন ভিন কার্যক্রমর সুপরিচালনা লাগি সমীক্ষা করাযাইকরি সম্পৃক্ত বিভাগমানকু দরকারি নির্দেশ দিয়াযাইছে। সূচনা অনুসারে আইবা 9 তারিখ দিন উপরাষ্ট্রপতি ভুবনেশ্বর কৃষি শিক্ষা সদনঠানে গভীর সমুদ্র মৎস্য সম্পদর স্থায়ী উপযোগ লাগি লেটর অফ অথরাইজেসনর জাতীয় শুভারম্ভ কার্যক্রমটি যোগ দেবে। ইতার সহিতে উপরাষ্ট্রপতি খোর্ধাঠানে থিবার জাতীয় বিজ্ঞান শিক্ষা ও গবেষণা সংস্থা নাইজরর 15 নম্বর সমাবর্তন উৎসবটি মুখ্য অতিথি ভাবে যোগ দেইকরি অভিভাষণ দেবে। এই বৈঠকটি ভিন ভিন বিভাগর বরিষ্ঠ অধিকারী মানে উপস্থিত রহিকরি নিজ নিজ বিভাগর প্রস্তুতি বাবদে জনাইথিলে। রায়জে 2025-26 বছরে রবি ধান সংগ্রহ লক্ষ্য পূরণ হয়েছে বলে সমবায় মন্ত্রী প্রদীপ বড়সামন্ত কহিছন। সে কহিছন 2025-26 রবি ধান সংগ্রহ লাগি 20 লাখ মেট্রিক টন লক্ষ্য ধারিজ করা যাইতিবার বেলে গলা কাল তক 20.20 লাখ মেট্রিক টন ধান ঘিনা যাইছে। 3,59,000 অটকা চাষী ধান বিকিথিবার বেলে সেমানকু 4,69 কোটি টঙ্কা সর্বনিম্ন মূল্য আও 1,255 কোটি টঙ্কা ইনপুট সাহায্য দিয়া যাইছে। হেলে ধান ঘিনা সময়াকে আও নাই বড়া যায় বলি মন্ত্রী শ্রী বড়সামন্ত কহিছন। রায়জে চলতি বছর সার অভাব নাই হুয়ে বলি সমবায় মন্ত্রী প্রদীপ বড়সামন্ত কহিছন। রাজ্যের সবু প্যাক্স ন ভরপুর মাত্রাতি সার মহজুদ রহিথিবার শ্রী বড়সামন্ত কহিছন। সূচনা অনুসারে এছেন রায়জে 81,000 টন সার মহজুদ থিবার বেলে আয়বা দিনে অতকা সার আসবা বলি সে কহিছন। ইবছর 80,000 টন নু অতকা ইউরিয়া, 9,000 MOP, 17,000 টন BAP আউ 29,000 টন NPKS সার মহজুদ রহিথিবার সূচনা মিলিছে। রাইজে ঘরোই প্রাথমিক আর উচ্চ প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা ও পরিচালনা লাগি নূয়া সংশোধিত নিয়মাবলী জারি করা যাইছে। বিদ্যালয় ও গণশিক্ষা বিভাগ তরফু ওড়িশা শিক্ষা আইন 1969 আর শিক্ষা অধিকার আইন 2009 ভিন ভিন ধারাকে আধার করি করি ই নূয়া সংশোধিত নিয়মাবলী তৈয়ার করা যাইছে। এতকে সরকারকর বিনা অনুমতি আর স্বীকৃতি প্রমাণপত্র নাই থিলে রাইজে কেনসি বিদ্যালয় প্রতিষ্ঠা কি পরিচালনা নাই করা যাই পারে। নূয়া সংশোধিত নিয়ম অনুসারে ঘরোই বিদ্যালয় প্রতিষ্ঠা লাগি সুরক্ষিত আর স্বাস্থ্যকর পরিবেশ, পিবার পান, খেল পড়িয়া আর র্যাম্প বাগির মৌলিক সুবিধাকে জবরান করা যাইথিবার বেলে শিক্ষা বছর মূল হেবার আঘনু জিল্লা শিক্ষা অধিকারীঙ্কর অনুমতি উত্রু হি নূয়া বিদ্যালয় খোলা যাই পারবা। পুলিশ পুরীর বিশ্বপ্রসিদ্ধ রথযাত্রাকে শৃঙ্খলিতভাবে করবার লাগি আজ পুরীন পুলিশ মহানির্দেশক যোগেশ বাহাদুর খুরানিয়া সুরক্ষা বাবদ সমীক্ষা করিছন। বৈঠকটি ভিড় নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থা আর শ্রদ্ধালুমানকর সুরক্ষা বাবদ আলোচনা করা যাইথিলা। ইতার সহিতে সাধারণ লোককু ট্রাফিক নির্দেশাবলীকে পালন করবারকে শ্রী খুরানিয়া অনুরোধ করিছন।
1: এতে রথযাত্রা পাই প্রায় 12,000 জন পুলিশ কর্মী, ট্রাফিক কনস্টেবলস, হোমগার্ডস, CAPF পুরীরে মোতায়েন হবে। সেত্রে 200 এর ঊর্ধ্ব OSAP আয়ার ব্যাটালিয়ন বা ফোর্স রহব। তা ছাড়িকে OR কনস্টেবল, ট্রাফিক কনস্টেবল, APR কনস্টেবল মোতায়েন করা যাব। 3,000 পাখাপাখি হোমগার্ড মোতায়েন করা যাব। 10 কোম্পানি CAPF রা মোতায়েন রহব। সেত্রে র্যাপিড অ্যাকশন ফোর্স বি অছি, CRPF বি অছি আর BSF বি অছি। মু মাত্র আপন জরিয়ারে জনসাধারণ কু কইবাকু চাইবি কে সে সেমানে যো সময়রে রথযাত্রা পাই পুরী অভিমুখে সেমানে হউছন্তি, সেমানে ওড়িশা পুলিশ রা পোর্টাল ট্রাফিক পাই যে বিভিন্ন সময়রে অ্যাডভাইজরি দিয়া হব সে সবুরা সে মানে মনে পকাইবে, ধ্যান দেবে আর যো সলাহ সেমানুকু ইয়ে পোর্টাল জরিয়ারে দিয়া যাউছি সেটাকু সেমানে ফলো করিবে।
0: বৈঠকটি অতিরিক্ত মহানির্দেশক RP কোচেঙ্কর সহিতে অলগা বরিষ্ঠ পুলিশ অধিকারী মানে যোগ দেইথিলে। আপন মানে খবর শুনুছন আকাশবাণী সম্বলপুর কেন্দ্রনু। ମହାପ୍ରଭୁ ଶ୍ରୀଜଗନ୍ନାଥଙ୍କ ଜମିଜମାର ସୁରକ୍ଷାକେ ନେଇକରି ଆଜି ରାଜସ୍ୱ ଓ ବିପର୍ଯ୍ୟୟ ପରିଚାଳନା ବିଭାଗର ଅତିରିକ୍ତ ମୁଖ୍ୟ ଶାସନ ସଚିବ ଡକ୍ଟର ଅରବିନ୍ଦ ପାଢ଼ୀଙ୍କର ଅଧ୍ୟକ୍ଷତାରେ ସମୀକ୍ଷା ବୈଠକ ହୋଇଯାଇଛି। ବୈଠକରୁ ମିଳିଥିବା ସୂଚନା ଅନୁସାରେ ରାଜ୍ୟ ସରକାରଙ୍କ ନିର୍ଦ୍ଦେଶଟି ଖୋର୍ଦ୍ଧା ଜିଲ୍ଲାର ଭିନ୍ ଭିନ୍ ତହସିଲର ମହାପ୍ରଭୁ ଶ୍ରୀଜଗନ୍ନାଥଙ୍କ ନାଁଥି ଥିବାର ଆଉ ମାର୍ଫତଦାରଙ୍କ ନାଁଥି ରେକର୍ଡ଼ଭୁକ୍ତ ଜମିର ରେକର୍ଡ ଅଫ୍ ରାଇଟ୍ ସଂଶୋଧନ କାମ ସଫଳତାର ସହିତ ଜାରି ରହିଛି। ଜିଲ୍ଲାର ଭିନ୍ ଭିନ୍ ତହସିଲର ମୋଟ 796 ଖାତା 4728.357 ଏକର ଜମି ଶ୍ରୀଜଗନ୍ନାଥ ମହାପ୍ରଭୁଙ୍କ ସମ୍ପତ୍ତି ଭାବେ ଚିହ୍ନଟ ହୋଇଛି। ସେଥିର୍ ଭିତରୁ 785 ଖାତା ଥିବାର 4713.225 ଏକର ଜମିର ଖତିଆନ ସଂଶୋଧନ କାମ ସଫଳତାର ସହିତ ପୂରା କରାଯାଇଛି ବୋଲି ସୂଚନା ମିଳିଛି। ପୁରୀ ଶ୍ରୀମନ୍ଦିରନ ଜରେ ପଡ଼ିଥିବା ଦାରୁ ବିଗ୍ରହମାନଙ୍କର ଅଣସର ଘରେ ଗୁପ୍ତ ସେବା ଚାଲିଛି। ଗଲାକାଲି ଶ୍ରୀଜୀଉମାନଙ୍କର ଶରୀରନୁ ବଛର ସାରା ଲାଗି ହୋଇଥିବାର ଚନ୍ଦନ ପାଟ ଡୋରୁ ଆଉ ଶ୍ରୀମୁଖନୁ କପଡ଼ା କଢ଼ାଯାଇଛି। ଆଜି ରାତିନ ଶ୍ରୀଜୀଉମାନଙ୍କୁ ଫୁଲୁରି ତେଲ ଲାଗି ହେବା ପରମ୍ପରା ଅନୁସାରେ ବଡ଼ ଓଡ଼ିଆ ମଠ ତରଫୁ ଖାସ୍ କରି ତିଆରି ହୋଇଥିବାର ଫୁଲୁରି ତେଲକେ ବଛରେ ଆଘନୁ ମାଟି ତଲେ ତୁପାଯାଇକରି ରଖାଯାଇସି। ଇ ଦିବ୍ୟ ତେଲକେ ଦୈତାପତି ସେବକମାନେ ମହାପ୍ରଭୁଙ୍କ ଶ୍ରୀଅଙ୍ଗନ ଲାଗି କରିବେ। ବିଶ୍ୱାସ ରହିଛି ଇ ତେଲ ଲଗାଯିବା ଋତୁରୁ ଜରେ ପଡ଼ିଥିବା ଶ୍ରୀଜୀଉମାନଙ୍କର କଷ୍ଟ ଲାଘବ ହେସି। ଫୁଲୁରି ତେଲ ବାବଦେ ବଡ଼ ଓଡ଼ିଆ ମଠର ମହନ୍ତ ବଂଶୀଧର ଦାସ ଗୋସ୍ୱାମୀ ଆକାଶବାଣୀକେ କହିଛନ୍,
2: ଫୁଲୁରି ତେଲ ଗୋଟିଏ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଆୟୁର୍ବେଦିକ ଶାସ୍ତ୍ର ନିର୍ଣ୍ଣୟ ଅନୁସାରେ ପ୍ରସ୍ତୁତ କରାଯାଇଥାଏ ଏବଂ ଗୁପ୍ତ ସେବା ଅନ୍ତର୍ଭୁକ୍ତ ହେତୁ ସେଟାକୁ କେବଳ ମଠାଧୀଶ ଏବଂ ମଠର ଉତ୍ତରାଧିକାରୀ ଏବଂ ମଠର ପୁରୋଧା ଏହି ତିନି ଜଣ ହିଁ ପ୍ରସ୍ତୁତ କରିଥାନ୍ତି। ସ୍ୱତନ୍ତ୍ର ଭାବରେ ଏ ପ୍ରସ୍ତୁତ କରାଯାଇଥାଏ। ଏହାର ମୁଖ୍ୟ ଉପାଦାନ ହେଉଛି ଘଣାପେଡ଼ା ରାଶି ତେଲ, ମହାପ୍ରଭୁ ଲାଗି ହେଉଥିବା କିଛି ସୁବାସିତ ଫୁଲ ଆଉ କିଛି ଔଷଧୀୟ ଚେରମୂଳି ଏ ସମସ୍ତ ମିଶ୍ରିତ ହୋଇ ମାଟି ତଳେ ଗୋଟିଏ ବର୍ଷ ପୂର୍ବରୁ ହେରା ପଞ୍ଚମୀ ଦିନ ପୋତା ଯାଇଥାଏ। ଶନିବାର ପୂର୍ବ ଦିନ ସେ ବାହାରି ମହାପ୍ରଭୁଙ୍କ ପାଇଁ ଗୋଟିଏ ଘରେ ରଖାଯାଇ ପୂଜା କରାଯାଉଛି ଏବଂ ତା ଦେହରେ ଚୁଆ କର୍ପୂର କସ୍ତୁରୀ କେଶର ଇତ୍ୟାଦି ସେଠି ମିଶ୍ରିତ ହେଲା ପରେ ମହାପ୍ରଭୁ ସଂସ୍କାରିତ କରିକିରି ପ୍ରତିଭାବ୍ଦ ସମସ୍ତ ଦୈତାପତିମାନେ ମହାପ୍ରଭୁଙ୍କ ଶରୀରରେ ଲେପନ କରିଥାନ୍ତି।
0: ଆଧ୍ୟାତ୍ମିକ ଗୁରୁ, ସଂସ୍କାରକ, ଦାର୍ଶନିକ, ଶିକ୍ଷାବିତ୍ ଆଉ ସନାତନ ଧର୍ମକେ ବିଶ୍ୱସ୍ତରଥି ପରିଚିତ କରାଇଥିବାର ସ୍ୱାମୀ ବିବେକାନନ୍ଦଙ୍କ ଆଜି ତିରୋଧାନ ଦିବସ। ଧରାପୃଷ୍ଠନ ଯେନ୍ କେତେଜନ ପ୍ରସିଦ୍ଧ ସନ୍ନ୍ୟାସୀଙ୍କର ବିଷୟଟି ଆଲୋଚନା କରାଯାଇସି ସେମାନଙ୍କର ଭିତରୁ ସ୍ୱାମୀ ବିବେକାନନ୍ଦ ଛନ୍ୟାନ୍। ଆଧ୍ୟାତ୍ମିକ ଗୁରୁ ରାମକୃଷ୍ଣ ପରମହଂସଙ୍କର ଶିଷ୍ୟ ବିବେକାନନ୍ଦ ବେଦ ଆଉ ଯୋଗ ଦର୍ଶନ ଲାଗି ସାରା ପୃଥିବୀନ ଲୋକପ୍ରିୟ ଥିଲେ। ସ୍ୱାମୀ ବିବେକାନନ୍ଦଙ୍କ ତିରୋଧାନ ଦିବସଟି ଦେଶବାସୀ ତାଙ୍କୁ ଗଭୀର ଶ୍ରଦ୍ଧାଞ୍ଜଳି ଜଣାଇଛନ୍। ନିରନ୍ତର ବିକାଶ ଦିଗେ ସମବାୟ ସଂସ୍ଥାର ଯୋଗଦାନକେ ତହକାବାର ଲାଗି ଆଜି ଅନ୍ତର୍ଜାତୀୟ ସମବାୟ ଦିବସ ପାଳନ କରାଯାଉଛି। ଅନ୍ତର୍ଜାତୀୟ ସମବାୟ ସଂଘ ତରଫୁ 1923 ଫି ବଛର ଜୁଲାଇ ମାସର ପହିଲା ଶନିବାରକେ ଏ ଦିବସ ଭାବେ ପାଳନ କରାଯାଇସି। ଏ ବଛର ଏ ଦିବସ ବାର୍ତ୍ତା ହେଉଛେ ଗୋଟିଏ ଶାନ୍ତିପୂର୍ଣ୍ଣ ପୃଥ୍ୱୀ ଲାଗି ସମବାୟ। ଏ ଅବସରରେ ସାରା ପୃଥ୍ୱୀନ ଭିନ୍ ଭିନ୍ କାର୍ଯ୍ୟକ୍ରମମାନ ଆୟୋଜନ କରାଯାଉଛି। ନୂଆପଡ଼ା ଜିଲ୍ଲାର ସବୁ ଚାଷୀମାନଙ୍କର ଧାନ ଘିନ୍ବାର ଲାଗି ଜିଲ୍ଲାପାଳ ପ୍ରତିଶ୍ରତି ଦେବା ଋତୁରୁ 100% ଚାଷୀଙ୍କର ଆଇ ସ୍କାନ୍ ଶେଷ ହୋଇଛି। ଗଲାକାଲି ରାତି ତକ୍ ଆଇ ସ୍କାନ୍ କାମ ଶେଷ ହୋଇଥିବାର ସୂଚନା ମିଳିଛି। ଆଘନୁ ରବି ଧାନ ଘିନା ନେଇକରି ସମସ୍ୟା ଦେଖାଦେଲେ ଚାଷୀମାନେ ଏତାର ତୁର୍ତ୍ତି ସମାଧାନ ଲାଗି ଦାବି କରିଥିଲେ। ବୌଦ୍ଧ ଜିଲ୍ଲାର ତିଆରି ଚାଲିଥିବା ସ୍ୱାସ୍ଥ୍ୟ ପ୍ରକଳ୍ପମାନଙ୍କର ଅଗ୍ରଗତି ବାବଦେ ଜିଲ୍ଲାପାଳ ବିଭୂତି ଭୂଷଣ ନାୟକ ସମୀକ୍ଷା କରିଛନ୍। ମନମୁଣ୍ଡନ ତିଆରି ଚାଲିଥିବା 50,000 ମାତୃ ଆଉ ଶିଶୁ ଚିକିତ୍ସା କେନ୍ଦ୍ର ଆଉ ପଲ୍ସାଗୋରାର ପ୍ରାଥମିକ ସ୍ୱାସ୍ଥ୍ୟକେନ୍ଦ୍ର ନୂଆ କୋଠା ତିଆରି କାମକେ ଧାରି ସମୟ ଭିତରେ ସାରବାର ଲାଗି ଜିଲ୍ଲାପାଳ ନିର୍ଦ୍ଦେଶ ଦେଇଛନ୍। ଭୁବନେଶ୍ୱରରେ ହୋଇଥିବା ଉତ୍ତର ପୂର୍ବାଞ୍ଚଳ ଦୃଷ୍ଟିବାଧିତ ଫୁଟବଲ ପ୍ରତିଯୋଗିତାଟି ଓଡ଼ିଶା ମହିଳା ଦଳ ସ୍ୱର୍ଣ୍ଣପଦକ ହାସଲ କରିଛେ। ପୁରୁଷ ଦଳକେ କାଂସ୍ୟ ପଦକ ମିଳିଛେ। ମହିଳା ବର୍ଗର ଫାଇନାଲ୍ ମ୍ୟାଚ୍ଟି ଓଡ଼ିଶା 1-0 ଗୋଲ୍ଟି ପଶ୍ଚିମବଙ୍ଗକେ ହରେଇକରି ଚମ୍ପିୟାନ୍ ହୋଇଛେ। ଦଳ ତରଫୁ ପଦ୍ମିନୀ ଟୁଡୁ ଗୋଲ୍ କରିଥିଲେ। ସୂଚନା ଅନୁସାରେ ଓଡ଼ିଶାର ପୁରୁଷ ଓ ମହିଳା ଦଳ ଆଇବା ଆଇବିଏଫ୍ଏଫ୍ ଜାତୀୟ ଦୃଷ୍ଟିବାଧିତ ଫୁଟବଲ ଚାମ୍ପିୟନ୍ସିପ୍ ଲାଗି ଯୋଗ୍ୟତା ଅର୍ଜନ କରିଛନ୍। ଉତ୍ତର ପଶ୍ଚିମ ବଙ୍ଗୋପସାଗର ଅଇତାକେ ଲାଗିକରି ଥିବାର ଉତ୍ତର ଓଡ଼ିଶା ପଶ୍ଚିମବଙ୍ଗ ସମୁଦ୍ର ଖଣିନ ସକ୍ରିୟ ଥିବା ଲଘୁଚାପର ପ୍ରଭାବଟି ରାଜ୍ୟ ବର୍ଷା ଲାଗି ରହିଛି। ବର୍ଷାକେ ନଜରଥି ରଖିକରି ସ୍ୱତନ୍ତ୍ର ରିଲିଫ୍ କମିଶନରଙ୍କ ଅଧୀନତି ଥିବା ଷ୍ଟେଟ୍ ଏମର୍ଜେନ୍ସି ଅପରେସନ୍ ସେଣ୍ଟର ସବୁ ଜିଲ୍ଲା ଜରୁରୀକାଳୀନ ପରିଚାଳନା କେନ୍ଦ୍ର ସାଙ୍ଗେ ସମନ୍ୱୟ ରଖିକରି 24 ଘଣ୍ଟିଆ ପରିସ୍ଥିତି ନିରୀକ୍ଷଣ କରୁଛି। ଭାରତୀୟ ପାଣିପାଗ ବିଭାଗର ସୂଚନା ଅନୁସାରେ ରାଜ୍ୟର ଭିନ୍ ଭିନ୍ ଜାଗାନ ଜବରନୁ ଅତି ଜବର ଆଉ କେତେଟା ଜାଗାନ ମଧ୍ୟମ ଧରଣର ବର୍ଷା ହୋଇପାରେ। ସମ୍ବଲପୁର, ଅନୁଗୁଳ, ବୌଦ୍ଧ, ସୁବର୍ଣ୍ଣପୁର ଓ କନ୍ଧମାଳ ଜିଲ୍ଲା ଲାଗି ପାଣିପାଗ ବିଭାଗ ତରଫୁ ରେଡ୍ ୱାର୍ଣ୍ଣିଂ ଜାରି କରାଯାଇଛି। ଓଡ଼ିଶା ଗସ୍ତଟି ଆଇବା 9 ତାରିଖ ଦିନ ଆଇବେ ଉପରାଷ୍ଟ୍ରପତି। ଗସ୍ତକେ ନେଇକରି ମୁଖ୍ୟ ଶାସନ ସଚିବଙ୍କର ଅଧ୍ୟକ୍ଷତାତି ହେଲା ପ୍ରସ୍ତୁତି ବୈଠକ। 2025-26 ରବି ଋତୁଟି ଧାନଘିନା ଲକ୍ଷ୍ୟ ପୂରା ହୋଇଛେ କହିଲେ ସମବାୟ ମନ୍ତ୍ରୀ। ପୁରୀ ଶ୍ରୀମନ୍ଦିର ଅଣସର ଘରେ ଚତୁର୍ଦ୍ଧାମୂର୍ତ୍ତିଙ୍କର ଚାଲିଛି ଗୁପ୍ତ ସେବାନୀତି। ଆଜି ଲାଗୁ ହେବା ଫୁଲୁରି ତେଲ ଆଉ ଲଘୁଚାପ ପ୍ରଭାବଟି ଲାଗି ରହିଛେ ବର୍ଷା। ସମ୍ଭାବ୍ୟ ଜରୁରୀ ପରିସ୍ଥିତିକେ ମୁକାବିଲା କରିବାର ଲାଗି ପ୍ରଶାସନିକ ବ୍ୟବସ୍ଥାକେ ସଜାଗ ରହିବାରକେ ନିର୍ଦ୍ଦେଶ ଦେଲେ ରାଜ୍ୟ ସରକାର। ଆଜିର ଆଞ୍ଚଳିକ ଖବର ଇନ ଶେଷ ହେଲା। ଜୁହାର।

শ্রোতা বন্ধু আজ তো সময় হয়ে যাই তেমন আজ কার্যক্রম কু এইটি রাখুছু আজ কার্যক্রম প্রযোজনা ও পরিচালনা দায়িত্বে লে রাজীব মাহন্ত এবং উপস্থাপনার মু নিহারপাড়া পট্টনায়ক।

0: শ্রোতা বন্ধু বর্তমান শুণত আসন্তকালি প্রচারিত হওয়া থাকা কেতোটি কার্যক্রম সম্পর্কের সূচনা। ছটা বাজি তিরিশ মিনিটে শুনিপারে আজির ভাবনা উপস্থাপনা শিবানী লাল। ছটা বাজি সড়চাশ মিনিটে শুনিপারে সম্বলপুরী আঞ্চলিক সংবাদ। সাতটা বাজি দশ মিনিটে শুনিপারে স্বাস্থ্য সূচনা, বিষয় রহব পিত্তজনিত রোগর আয়ুর্বেদ উপচার। এই বাবদে কে ডক্টর দিলীপ কুমার নন্দ। সাতটা বাজি পঁচিশ মিনিটে জিলা হালচা। সাতটা বাজি তিরিশ মিনিটে ইটিকিলে মিটিকিলে। সাতটা বাজি পঞ্চাবন মিনিট শুনিপারে সুগম সঙ্গীতর কার্যক্রম। আটটা বাজি তিরিশ মিনিটে শ্রীক্ষেত্র মাধুরী। নটার শুনিপারে হ্যালো অনুরোধ এবং দিন এগারোটা বাজি পাঁচ মিনিটে শুনিপারে সঙ্গীতর লহর। কণ্ঠশিল্পী রয়েছে সৌভাগিনী পুরোহিত, জিতেন্দ্র হরিপাল এবং নারায়ণী ডেনসনা। এগারোটা বাজি তিরিশ মিনিটে হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম খোলা ঝরকা শুনিপারে এবং বারোটায় শুনিপারে বাতায়ন। বারোটা বাজি তিরিশ মিনিটে ওড়িয়া লঘু সঙ্গীতর কার্যক্রম শুনিপারে। এই আগামীকাল প্রসারিত হওয়া কতোটি কার্যক্রম সম্পর্কের সূচনা। আকাশবাণী সম্বলপুর শ্রোতাবন্ধু বর্তমান শুণন্তু সম্বলপুরী মুখ্য সংবাদ।
1: আকাশবাণী সম্বলপুর মুখিয়া খবর সঙ্গে মুই সম্পা রায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ যোধপুর ঠানে নূয়া বিমানবন্দর টর্মিনাল ভবনর উদ্ঘাটন সঙ্গে সংশোধিত উড়ান যোজনার করিছেন শুভারম্ভ। আউ গুজরাটর সানন্দ ঠানে সঞ্জে সেমিকন্ডক্টর আসেম্বলি ও পরীক্ষণ কেন্দ্রর করিছেন উদ্ঘাটন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আইবা ন তারিখ আসবে ওড়িশা। মুখ্য শাসন সচিবঙ্ক অধ্যক্ষতাতে হেলা প্রস্তুতি বৈঠক। রাইজে 2025-26 বছরে ডালুয়া ধান সংগ্রহ লক্ষ্য পূরণ হয়েছে কহিলে সমবায় মন্ত্রী প্রদীপ বড়সামন্ত। রাইজে ঘরোই প্রাথমিক আ উচ্চ প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা ও পরিচালনা লাগি নূয়া সংশোধিত নিয়মাবলী করা যাইছে জারি। ঘরোই বিদ্যালয় প্রতিষ্ঠা লাগি স্বাস্থ্যকর সুরক্ষিত পরিবেশ, পিইবার পান, খেলপড়িয়া বাগির মৌলিক সুবিধা করা যাইছে জবরান। রাইজে চলতি বছর লাগি সবু প্যাক্সন 81,000 টন সার মজুদ অছে ও আইবা দিনে অতকা সার আসবা বলে কইছেন সমবায় মন্ত্রী প্রদীপ বড়সামন্ত। আধ্যাত্মিক গুরু, সংস্কারক, দার্শনিক, শিক্ষাবিদ আও সনাতন ধর্মকে বিশ্বস্তরে পরিচিত করাইথিবার স্বামী বিবেকানন্দঙ্ক রাইজ তিরোধান দিবসটি দেশবাসী তাঙ্কু জনাউছন গভীর শ্রদ্ধাঞ্জলি। রাজ্য সরকারঙ্কর ভিন ভিন বিভাগটি পড়ি রহিতবার মামলা মানকর সঠিক পরিচালনা আও আইনগত পরামর্শ দেবার ক্ষেত্রটি সহকারী নির্দেশক বিধি এডিএলঙ্কর ভূমিকা গুরুত্বপূর্ণ বলে আজ লোকসভা ভবনর কনভেনশন সেন্টর ঠানে ই বাবদ সমীক্ষা বৈঠকটি কহিলে আইনমন্ত্রী শ্রী পৃথ্বীরাজ হরিচন্দন। নিরন্তর বিকাশ দিগে সমবায় সংস্থার যোগদানকে তহকাবার লাগি আজ সারা পৃথিবীতে পালন করা যাচ্ছে আন্তর্জাতীয় সমবায় দিবস। দেবগড় জেলার পশ্চিম ওড়িশা বিকাশ পরিষদ ন হইতিবার সুভদ্রা শক্তি ভিজন সম্মিলনী

0: শ্রোতাবন্ধু, আপনার চিঠি পাইছু কার্যক্রমে। আজ আপনার পঠাই চিঠি সবুক নিয়ে এই কার্যক্রমে উপস্থিত অনেক অভিষেক মিশ্র,
1: নমস্কার।
0: তবে দেখলে কুকু শ্রোতাবন্ধু মানে চিঠি পঠাই এবং কোণ লিখি সে
1: কার্যক্রমের প্রথম চিঠি লিখিছেন পড়া বিজেপুর জেলা বরগড়ু সেবারাম মেহের। সে লিখিছেন সর্বপ্রথমে মোর নমস্কার গ্রহণ করবে। গত 27 তারিখ শনিবার সাপ্তাহিক সাহিত্য পত্রিকা সৃজনিকারে প্রচার করে কথেনকার জীবন বল্লভ ষড়ঙ্গী কথেন ও তাঁক সহিত সাক্ষাৎকার এর তাঁর জীবনী বিষয়ে অনেক কিছু জাঁহেলা তাঁক অশেষ ধন্যবাদ জনাইদেবে বলে সে লিখিছেন। এবং 29 জুন সোমবার দিন লোকগীত কার্যক্রমে প্রচার করে পালা পুরাণ বিষয়বস্তু উপরে আধারিত হয়েথার বহুত মনছুঁয়া হয়েছিল বলে সে লিখিছেন। তেণু পরিবেশন করে খগেশ্বর বারিক ও তাঁর সাথী মানুষ সে অশেষ ধন্যবাদ জনাইদেবে বলে লিখিছেন। তাঁর গোটে মতামত বি রয়েছে, লাইভ ফোন ইন হ্যালো অনুরোধ কার্যক্রম শনিবার ও রবিবার দিনরে জনে জনে শ্রোতা দুই দিন ফোন করুছন্তি, যাহাফল